0: ইমানপুরের শ্রোতা সকলে গাঁওখনি মোর বুকুরে আপন শীর্ষক সংগীতালক্ষ্যখনি শুনিলে। যুগুতাই আগবঢ়ালে স্নেহা পাঠক আর কস্তুরীমা দাসে।
1: আমার যুববাণীর পড়া অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। ত্রিদিশা বরার সহযোগত অনুষ্ঠানটি প্রযোজনা করিলে ইন্দ্র।

0: তোমারে দেহাতে পদুমর পাহিজেন, মানি কি ঐ মানি কি ঐ মধুরী হাঁহি,
1: এ হাফলুর আরতে।

যে কলিয়া ও আইতাকে চাহুন বৰহে, অলিয়া বলিয়া ও আইতাকে চাহুন বৰহে, মোকে কৰি গলি বাউল আইতা জিল মিল, জলে আইতা মুকুতা, হৰে আইতাকে চাহুন।

0: তেতিয়া শিশুশ্রম নির্মূল হব পারিব, সমাজের সকলো স্তরত অ্যাওয়ারনেস বৃদ্ধি করব লাগিব, শিশুসকলক সুরক্ষিত শিক্ষিত আর স্বাবলম্বী নাগরিক হিসাবে গড়ি তোলাত গুরুত্ব দিব লাগিব, লোকেল যিমান এনজিওস আছে তেওঁলোকে অ্যাক্টিভলি পার্ট লব লাগিব যাতে এই শিশুশ্রম নির্মূল করব পারে, তেওঁলোকৰো এটা ভূমিকা পালন কৰিব লাগিব, স্কুলসমূহে যাতে শিশুসকলক স্কুলত বিদ্যালয়ত তেওঁলোক শিশুশ্রম হিসাবে তেওঁলোকে অবগত কৰিব লাগে, যাতে সকলো শিশুৱে শিশুশ্রম কি হয় আৰু ইয়াৰ ভাল বেয়া তার সেই স্তরসমূহ গম পায়। গতিকে এইখিনিয়ে মই ভাবো আমি যদি ভালকে দায়িত্ব পালন করো তেতিয়া শিশুশ্রম আমি মুক্ত ভারত হিসাবে আমি আগলৈ আমি কব পাৰিম।
1: বাইদেউ, যেহেতু আমার অনুষ্ঠানের সময় সীমিত, আজির আমার এই অনুষ্ঠানটির ইমানতে অন্ত পৰিছে। বাইদেউ, আপুনি আপনার ব্যস্ততাপূর্ণ সময়ের বহু সময় দি আমাক আজি বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস সম্পর্কে বহুতো জানিবলগীয়া তথ্য প্রদান করে আমার আকাশবাণী তেজপুর কেন্দ্রের সমূহ শ্রোতাক যথেষ্ট উপকৃত করলে। আমি আশা করো যাতে শ্রোতায় এই অনুষ্ঠান শুনে নিশ্চয় ভাল পাব। আপনার সুস্বাস্থ্য কামনা করিল। বাইদেউ নমস্কার,
0: ধন্যবাদ মোকো এইখানে সুযোগ দিয়ার কারণে, আর আজি ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার বিষয়ে মোক কবল দিয়ার কারণে মানে অতিকে ধন্যবাদ আকাশবাণী তেজপুরলৈ। আর ইয়াতে মই লাস্টত কব বিচাৰো সকলোৱে যাতে 1098 চাইল্ড হেল্পলাইনত টোল ফ্রি নম্বৰত কল কৰিব পাৰে, আর এনেকুৱা শিশু যদি দেখি পায়, শিশু শ্রমিক কোনোবাও শিশু হোক দেখি পায় যোনখিনি বাধা বিঘ্নিত হৈ আছে, তো তেনেকুৱা ক্ষেত্ৰত আমাক জনাব পাৰে। আর ইয়াতে মই কব বিচাৰিছো যে সে নো টু চাইল্ড লেবার এন্ড ইয়েস টু এডুকেশন। ধন্যবাদ।
1: ধন্যবাদ বাইদেউ, আপোনাক পুনৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। প্ৰিয় শ্ৰোতা, আজি বিশ্ব শিশু শ্ৰম বিৰোধী দিৱসৰ লগত সংগতি ৰাখি এই বিশেষ অনুষ্ঠানটিত আজিৰ কথোপকথনটিত অংশগ্ৰহণ কৰিলে শোণিতপুৰ জিলাৰ প্ৰতিষ্ঠানিক যত্ন বিষয়ক সুৰক্ষা বিষয়া পপী দাস বাইদেউৱে, আজিৰ অনুষ্ঠানটি আগধৰি সম্পাদনা কৰিলে তন্ময়ী গগৈ আৰু অংকিতা বৰাই, প্ৰযোজনা গৌতম নাথৰ। তেতিয়ালৈকে এই অনুষ্ঠানটিৰ পৰা মই তন্ময়ী গগৈ আৰু মোৰ সতীৰ্থ
2: মই অংকিতা বৰাই
1: ইমানতে আমি বিদায় লৈছো।
2: ধন্যবাদ।

বিশ্বকাপ ফুটবল মানেই অঘোষিত বিশ্বযুদ্ধ। সমগ্র বিশ্বই এই প্রতিযোগিতাখনের বাবে অপেক্ষা করে থাকে। বিশ্বর সবাতোকৈ জনপ্রিয় খেলবিধর শ্রেষ্ঠত্বর যুঁজ, বিশ্বজয়ের যুঁজর বাহিরত থাকা দেশবর ক্রীড়ানুরাগীর মাজতো উত্তেজনা আর উন্মাদনার অভাব নহয়। ইতিমধ্যে ফুটবল জ্বরত আক্রান্ত হয়েছে সমগ্র বিশ্ব। এইবার বিশ্বকাপর আয়োজন করেছে মার্কিন যুক্তরাজ্য, কানাডা আর মেক্সিকোয়ে। ইতিহাসের বৃহত্তম ফুটবল মহোৎসবটি কালি অর্থাৎ 11 জুনের আরম্ভ হয়েছে আর সামরণি পড়ব 19 জুলাই। প্রতিযোগিতাখনের আয়োজক আমেরিকার 11 শহর, মেক্সিকোর 3 শহর আর কানাডার 2 শহর যুঁজত নামিব প্রতিযোগী দলসমূহে। মেক্সিকোর ঐতিহাসিক আস্তেকা স্টেডিয়ামত কালি 11 জুনত ঘরুয়া দল মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার মুখামুখি হওয়ার পাছত 19 জুলাইত নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামত বিশ্ব শ্রেষ্ঠ নির্ধারণকারী চূড়ান্ত খেলখন অনুষ্ঠিত হব। এইবার প্রতিযোগিতাখনত মুঠ 48 দলে প্রতিদ্বন্দ্বিতাত নামিছে। পূর্বর 32 দলের পরিবর্তে প্রথমবারের বাবে ইমান বৃহৎ সংখ্যক দেশে পুনপটিয়া যুঁজত নামিছে। অংশগ্রহণকারী দলসমূহক 4টাকৈ দলের 12টি গ্রুপত ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বর খেলসমূহ 27 জুন পর্যন্ত অনুষ্ঠিত হব। গ্রুপ পর্বর শেষত প্রতিটি গ্রুপর শীর্ষ দল দুটা আর সকল গ্রুপর 8টা তৃতীয় স্থান নির্ধারণকারী দল নক আউট পর্যায়লৈ উন্নীত হব।

শ্রোতা ইমানপুরে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। শ্রোতাসকল, এতিয়া আমার স্টুডিওর ঘড়িত সময় নিশা 10:30। ইয়ার লগে লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতেই অন্ত পড়িল। কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুকলি করা হব পুয়া 5:55 FM ব্যান্ডর 102.4 MHz, আর আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 এই একই মিটার আর একই ব্যান্ডত। আজি আমার নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল মঞ্জু বড়ো, খগেশ বে আর মৃগাঙ্ক শর্মা। ট্রান্সমিটারের দায়িত্বত আছিল গোবিন ছেত্রী। আনহাতে পরিবহন ব্যবস্থাত আছিল নয়ন দৈমারী। ডিউটি রুমত থাকা প্রসারণ সহায়ক অজিত চক্রবর্তীর সৈতে প্রসারণ কক্ষরপরা মই রূপলী বরা শইকিয়ায় আজিলৈ বিদায় মাগিছো। শুভরাত্রি, জয় হিন্দ।